আজ বৃহস্পতিবার, 26শে ভাদ্র 1948 শকাব্দ, 17ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 30শে ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:25 হয়ে 51 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 5:36 হয়ে 31 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 22 সেকেন্ড।

0: called China-Pakistan Boundary Agreement of 1963 and have consistently maintained that it is illegal and invalid. The US Federal Reserve has raised its benchmark interest rate for the first time since 2023 in an effort to lower persistent higher inflation. The central bank also signaled that another rate hike could occur later this year. The quarter point increase lifts the Fed's key rate to about 3.9% and over time could result in higher borrowing costs for mortgages, auto loans and credit cards. In a set of quarterly projections, the Fed also signaled that its rate cutting committee expects to hike rates a second time to 4.1%. In men's cricket, India will play the final match of the three-match T20 International Series against Afghanistan at the Arun Jaitley Stadium in Delhi today. The match will begin at 7:30 p.m. Indian Standard Time. India has already secured the series with convincing wins in the first two matches, while Afghanistan has only managed brief moments of resistance. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ বৃহস্পতিবার সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:30 মিনিটে আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন সুব্রত চক্রবর্তী, 6:40 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, বিশ্ব রোগী নিরাপত্তা দিবস বলবেন ডাক্তার অনির্বাণ দলুই, 6:45 প্রার্থী উপস্থাপনে সুতপ চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহেড়ি, 7:45 রবীন্দ্রসঙ্গীত দোয়েল প্রামাণিক, 8:00 জানা অজানা কথিকা জ্বালানি পর্ব শুনবেন প্রথম পর্ব বলবেন ডক্টর দেবারতী মিত্র, 8:05 নজরুলগীতি অঞ্জনা রায়, 8:20 উত্তরণ অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম জীবেশ গোপ এর সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ, পর্ব 2। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী সায়ম পাঁজা, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে গানে গানে, 9:25 জেলার চিঠি আজ কলকাতা, 9:30 গানে গানে পরবর্তী অংশ, বেলা 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুব বাড়ির অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় কিংসু ঘোষ ও অন্বেষা চট্টোপাধ্যায়, বেলা 12:00 আধুনিক গান সুস্মিতা মুখোপাধ্যায়, 12:15 লোকগীতি সুরভি চক্রবর্তী, 12:30 কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর, তারপর পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পদুমবসান গ্রাম থেকে গ্রামীণ যুবদের অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অর্পণ ভট্টাচার্য, বেলা 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহলে শুনবেন ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 2:30 বাংলা আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন অ্যাডভেঞ্চার স্পোর্টস রক্তিম বরণ ময়রা উপস্থাপনায় বিতান দে, 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন NEP 2020 বিষয়ক অনুষ্ঠান পর্ব 2, আলোচনায় অর্ণব সরকার উপরাজ্য প্রকল্প পরিচালক পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, পার্থপ্রতিম বৈদ্য প্রধান শিক্ষক যাদবপুর বিদ্যাপীঠ, সাথে পিয়ালি ঘোষ, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, সাঁওতালি ভাষায় সাঁওতাল সংস্কৃতি পরিচয় ও ঐতিহ্য সুরক্ষা অনুষ্ঠান, অংশগ্রহণে মদন মোহন বাসকে, সুখচাঁদ সরেন ও সুতলাল সরেন, 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণীতে নারকেল ও সুপারির চারা তৈরি রোজগারের সহজ উপায়, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:10 মহাভারত থেকে পাঠ পরিবেশনে নন্দদুলাল চক্রবর্তী, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস, তারপর পরিবেশ রক্ষায় পশুপালকদের ভূমিকা এ বিষয়ে নিরঞ্জন মিশ্রের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানসপ্রতিম দাস। রাধারায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী রৌদস্য রক্ষিত, 9:30 বাংলা নাটক মামলার ফল রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেতার নাট্যরূপ বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা আশিস গিরি, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন সুস্মিতা মুখোপাধ্যায়, 10:45 রজনীকান্তের গান অর্চনা ভৌমিক, 11:00 লোকগীতি সুরভি চক্রবর্তী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ শিল্পী ভাস্কর সেন। এবারে আসছি সঞ্চয়ের প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে 6:15 সুভদ্র সঙ্গীত সেতার দীপশঙ্কর ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত দোয়েল প্রামাণিক, 6:35 রামচরিত মানস, পর্ব 236,

8:45 ভজন সুস্মিতা মুখোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চিন্না, 8:30 শ্যামা সঙ্গীত অঞ্জনা রায়, 8:45 অতুল প্রসাদের গান অর্চনা ভৌমিক, 9:00 লোকগীতি সুরভি চক্রবর্তী, 9:10 রসধারা জ্যোতিপ্রসাদ, 10:15 অঞ্জুমান শেহনাজ খাতুন, 10:30 সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধনী অনুষ্ঠানের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে শোনানো হবে। উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 সুরভি জ্যোতিপ্রসাদ, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠানের পরবর্তী অংশ তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান তাপ্তি চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী রৌদ্রস্ব রক্ষিত। সঞ্চিত দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি অর্চনা ভৌমিক, 5:20 উর্বশী উপস্থাপনা রিঙ্কুর প্রসাদ, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা রিঙ্কুর প্রসাদ, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুলগুলসান রিঙ্কুর প্রসাদ, 7:10 আধুনিক গান সুস্মিতা মুখোপাধ্যায়, 7:30 দর্পণ রিঙ্কুর প্রসাদ, 8:00 2026 এশিয়ান গেমসে ভারতের সমর্থনে বিশেষ অনুষ্ঠান, 8:30 স্পটলাইট বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। দশটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে দীপাচন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ বৃহস্পতিবারের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

এখন শুরু হচ্ছে সুবাদ্য সঙ্গীত, শুনবেন সেতার, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ নট ভৈরব ও সিন্ধু ভৈরব।

সুবাদ্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। রাগ নটভৈরব ও সিন্ধু ভৈরব। এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দোয়েল প্রামাণিক।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না।

ফিরে এসো চাকা, এই তিনটে শব্দ উচ্চারণ করলেই একজনের নাম মনে পড়ে। হ্যাঁ, তোমারও মনের মধ্যে সেই নামটাই উঁকি দিচ্ছে, কি তাই তো? কিন্তু তার জীবনী যদি বলতে যাই তাহলে কিন্তু আবার মান্নাদের একটা গানের লাইনের কথা মনে পড়ে, সেটা হচ্ছে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। এবার তুমি ভাবছো যে কেন এই কথাটা বললাম, মানে কেন মান্নাদের লাইনটার কথা বললাম। আমরা জীবনে ছোটবেলা থেকেই ভেবে আসি যে কেরিয়ারে আমাদেরকে কিছু একটা করতে হবে, এবার সেটা কি করতে হবে সেটা কিন্তু আমরা আগে থেকেই প্ল্যান করি অনেক সময়। কিন্তু ঘটনাচক্রে যেটা ধরো প্ল্যান করছি ছোটবেলায় সেটা হয়ে ওঠে না। এবার আমরা না চাইতেও বিভিন্নভাবে অন্যরকম একটা পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ি, যে পেশার কথা আমরা ছোটবেলায় কখনোই ভাবিনি। এরকম আমাদের জীবনে অনেকবারই হয়েছে, তাই না? আজকে যে মানুষটার গল্প তোমাকে বলবো সেই মানুষটার জীবনেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে। আর সেই মানুষটা কে এটাই ভাবছ তো? তার কথা তোমাকে বলবো, তবে তার আগে কিন্তু তোমার জন্য গান রাখতে হয়। গুড মর্নিং, আজকের সকালের আসরে তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর রেডিও রূপার থেকে তুমি রয়েছ আমার সঙ্গে। আর এই যে প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা সকাল কিন্তু আমাদের কাছে একটা নতুন দিন, একটা নতুন কিছু আশা। আর অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা কিন্তু প্রতিদিন ঠিক উঠে যায়। রইল সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে, গানের ব্যাপারে ফিরছি তোমার সঙ্গে, রয়েছি আমি অর্পণ।

ফিরিলাম গানের পর তোমার সঙ্গে রয়েছি আজকের সুপ্রভাতের আসরে। আমি অর্পণ, আর তুমি রয়েছো আমার সঙ্গে রেডিওর হোবার থেকে। আর এবার গুটি গুটি পায়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আজকের দিনের ইতিহাসের পাতায়। আর আজকের দিনের ইতিহাসের পাতায় কি কি ঘটনা রয়েছে, কার কার জন্ম হয়েছে, সেই সব বিষয়ে বলবো। রইল তোমার জন্য আজকের দিনে আমার তরফ থেকে।

17ই সেপ্টেম্বর 1948 সাল স্বাধীন ভারতের রাজনৈতিক সংহতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান অপারেশন পোলোর পর সার্বভৌমত্ব ত্যাগ করে ভারতীয় ইউনিয়নে যোগ দেন। এর মাধ্যমে ভারতের অন্যতম বৃহৎ দেশীয় রাজ্যের স্বাধীন অবস্থানের অবসান ঘটে। এই ঘটনায় দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভারত গঠনের প্রক্রিয়া আরও সুদৃঢ় হয়। মকবুল ফিদা হোসেন ছিলেন ভারতের অন্যতম খ্যাতিমান আধুনিক চিত্রশিল্পী। 1917 সালের আজকের দিনে মহারাষ্ট্রের পান্ধুরপুরে জন্মগ্রহণ করেন। ঘোড়া, নারী ও পৌরাণিক চরিত্র এবং সেই সঙ্গে ভারতীয় সংস্কৃতি তার চিত্রকলার প্রধান বিষয়বস্তু। উজ্জ্বল রং, গতিশীল রেখা ও সাহসী কম্পোজিশনের জন্য তিনি বিখ্যাত। তার শিল্পে লোকজ ঐতিহ্য, আধুনিকতা ও সামাজিক ভাবনা মিলেমিশে রয়েছে। শোভা সেন ছিলেন বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী এবং গণনাট্য আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী। 1923 সালে 17ই সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। মঞ্চনাটকে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়। সমাজ সচেতন নাট্যচর্চা, রাজনৈতিক বক্তব্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা সংস্কৃতি ও গণনাট্য আন্দোলনে দীর্ঘস্থায়ী অবদান রেখে গেছেন। প্রেমাংশু বসু ছিলেন বাংলা চলচ্চিত্র ও মঞ্চ

জগতের বিশিষ্ট অভিনেতা। 1925 সালের 17 সেপ্টেম্বর তার জন্ম। অভিনয়ের স্বাভাবিক ভঙ্গি, সংলাপ বলার দক্ষতা এবং বিভিন্ন চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার ক্ষমতার জন্য তিনি পরিচিত ছিলেন। দীর্ঘ শিল্পী জীবনে বাংলা অভিনয় জগতে তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে। তার অভিনয় বাংলা সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। রবিচন্দ্রন অশ্বিন ভারতের অন্যতম সফল ক্রিকেটার ও বিশ্বের খ্যাতনামা অফ স্পিনার। 1986 সালের 17 সেপ্টেম্বর তামিলনাড়ুর চেন্নাইয়ে তার জন্ম। টেস্ট ক্রিকেটে অসাধারণ বোলিং, বৈচিত্র্যময় অফ স্পিন এবং ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত। ভারতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ জয় তার অবদান রয়েছে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম সফল স্পিনার হিসেবে স্বীকৃত। যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক। 1887 সালের 17 সেপ্টেম্বর নদিয়া জেলার শান্তিপুরে তার জন্ম। রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় তিনি স্বতন্ত্র কণ্ঠস্বর প্রতিষ্ঠা করেছেন। তার কবিতায় জীবনের দুঃখ, বঞ্চনা, বাস্তবতা, সমাজচেতনা ও মানবিক অনুভূতি বিশেষভাবে প্রকাশ পেয়েছে। বাংলা আধুনিক কবিতার বিকাশে তার অবদান উল্লেখযোগ্য।

নরেশচন্দ্র সেনগুপ্ত ছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক। তিনি 1964 সালের 17ই সেপ্টেম্বর প্রয়াত হন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে শুভদা, অশান্তি, বিচিত্রা, মন্দির প্রভৃতি। সমাজ বাস্তবতা, প্রেম, নারী পুরুষের সম্পর্ক ও নৈতিক দ্বন্দ্ব তার লেখার প্রধান বিষয়। বাংলা কথাসাহিত্যে তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

0: আজ এই দিনে
1: আজকের দিনের ইতিহাস তো তোমাকে বললাম, আর আজকের দিনের ইতিহাসের ওপারে তোমার জন্য তো রয়েছে গল্প। কিন্তু গল্পের ওপারে বা গল্পের ফাঁকে কোথাও তো গান অপেক্ষা করে, তাই না? নইলে গানের তো আবার মন খারাপ হয়ে যাবে। তা গল্পের ওপারে গান রয়েছে, আর গানের ওপারে তোমাকে বলবো ওই যে শুরুতেই তোমাকে যে সাসপেন্সটা দিয়ে গেলাম না, যে আজকে কার জন্মদিন সেই বিষয়ে আসব। কিন্তু তার আগে শ্রেয়া ঘোষাল রয়েছে গানে গানে, আর গানের ওপারে ফিরছি তোমার সঙ্গে। রয়েছি আমি অর্পণ, তুমি রয়েছ রেডিওর পার থেকে। কি রয়েছ তো?

শুনছিলাম গান এত আলো, শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আর গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম আজকের সুপ্রভাতের আসরে। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। আর গানের আগে তোমাকে বলছিলাম, একেবারে অনুষ্ঠানের গোড়ার দিকে যদি চলে যাই, সেই সময় মনে আছে তোমাকে বলছিলাম যে জীবনের গতিবত্তা হঠাৎ করেই আমাদের জীবনে চেঞ্জ হয়ে যায় বা বদলে যায়। ঠিক তেমনিভাবেই যে মানুষটার গল্প দিয়ে আজকের সুপ্রভাতের আসরটা সাজানো রয়েছে, সেই মানুষটার গল্প বলতে গেলেই কিন্তু বলতে হয় তারও জীবনের গতিবত্তা হঠাৎ করেই বদলে গেছিল। আচ্ছা, তার আগে তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কবিতা কি শুধুই প্রেমের কথা বলে, নাকি কবিতা বলতে পারে গণিতের কথা, বিজ্ঞানের কথা, প্রকৃতির কথা, নিঃসঙ্গতার কথা, মানুষের শরীরের কথা, কিংবা মৃত্যুর কথা? আবার অন্যদিকে এমন ভালোবাসার কথা কবিতা কি বলতে পারে যে ভালোবাসার কোনো প্রত্যুত্তর নেই? বাংলা কবিতার ইতিহাসে এমন একজন কবি হিসেবে বিনয় মজুমদার এসেছিলেন যিনি প্রচলিত কবিতার সমস্ত সংজ্ঞাকে যেন নিজের মতো করে প্রশ্ন করেছিলেন। বাংলা কবিতায় বিনয় মজুমদার এমন একজন কবি যার কোনো পত্রপত্রিকায় লেখা প্রকাশ হওয়ার আগেই বই প্রকাশ পেয়েছিল, আর সেই বইয়ের নাম হল নক্ষত্রের আলোয়। দেবকুমার বসু বিনয় মজুমদারের পাণ্ডুলিপি পড়ে নিজের উদ্যোগে বইটি প্রকাশ করেন। বিনয় মজুমদারের পুরনো বইয়ের সংগ্রহের মধ্যে রাখা ছিল কাপড়ে মোড়া কিছু ডায়েরি। পরে যখন সেই মোড়ক খোলা হয় তখন দেখা যায় যে তার মধ্যে রয়েছে পাতার পর পাতা গণিত বিশ্লেষণ, আর তারই মাঝে মধ্যে টুকরো টুকরো অবস্থায় রয়েছে বিভিন্ন কবিতা। কবির জন্ম অধুনা মায়ানমারে, সালটা 1934, আর তারিখটা ঠিক আজকের দিন। তার শৈশব ও বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ভূগোল, প্রকৃতি এবং সময়ের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন। পরবর্তী সময় তিনি কলকাতায় আসেন এবং পড়াশোনায় বিশেষ দক্ষতার পরিচয় দেন। গণিতের প্রতি আগ্রহ প্রচণ্ডভাবে ছিল, আর সেই কারণেই বিনয় মজুমদারের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে বারবার উঠে আসে। একদিকে তিনি কবি, আর অন্যদিকে তিনি গণিতের ছাত্র।

সাধারণভাবে আমরা কবি এবং গণিতবিদ এই দুটো পরিচয়কে যেন সবসময় একে অপরের বিপরীত বলে ভাবতেই অভ্যস্ত। কবিতা মানে আবেগ, গণিত মানে যুক্তি, কবিতা মানে কল্পনা, গণিত মানে সূত্র, কবিতা মানে অনুভূতি, আর গণিত মানে নির্ভুলতা। কিন্তু বিনয় মজুমদার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষের মনের ভিতরে এই দুই জগৎ পাশাপাশি থাকতে পারে, বরং কখনো কখনো যুক্তি ও অনুভূতি একে অপরকে আরও বেশি গভীর করে তুলতে পারে। বিনয় মজুমদারের কবিতায় কবিতা তাই শুধু সুন্দর নয়, প্রকৃতিও যেন তার কাছে একটি সমীকরণ। একটি গাছের পাতা, একটি পাখির উড়ে যাওয়া, একটি আকাশের পরিবর্তন, এই আলো ছায়া সব কিছু তিনি এমনভাবে পর্যবেক্ষণ করেন যেন পৃথিবী নিজেই একটি বিশাল পরীক্ষাগার বিনয় মজুমদারের কাছে। আর সেই পরীক্ষাগারের গবেষক নিছক বিজ্ঞানী নন, তিনি কিন্তু একাধারে এক প্রেমিকও বটে। বেশ জটিল ভাবনাচিন্তা, তাই না? এই জটিল ভাবনাচিন্তাকে একটু লঘু করতে হয়। আর যদি তুমি জটিল ভাবনাচিন্তাকে লঘু করতে চাও, তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে সুর। আর আপাতত আবারও সুরে সুরে গানে গানে তোমার কাছে থাকবে যত্নে রাখা রণজয় বন্দ্যোপাধ্যায় এবং লগ্নসীতা চক্রবর্তীর কণ্ঠে। গানের ওপারে ফিরছি, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ।

ফিরিলাম গানের পর, তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, আর তুমি রয়েছো আমার সঙ্গে রেডিও রূপার থেকে। আর তোমাকে যেটা বলছিলাম যে বিভিন্ন জটিল জটিল দর্শনের কথা বলতে বলতে চলে গেলাম গানের বিরতিতে। বিনয় মজুমদার নামটা উচ্চারণ করলেই যে বইটির কথা আমাদের সবসময় মনে পড়ে, সেই বইটি হলো ফিরে এসো চাকা। এই বই বাংলা কবিতায় এক অনন্য ঘটনা। এখানে প্রেম আছে, কিন্তু সেই প্রেম প্রচলিত প্রেম নয়। এখানে প্রেমিক তার প্রিয় মানুষকে শুধু ফুল, চাঁদ, নদী কিংবা পাখির সঙ্গে তুলনা করছেন তাই কিন্তু নয়, বরং প্রেমের অনুভূতিকে তিনি কখনো যুক্তি দিয়ে ধরতে চাইছেন, কখনো প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেখছেন, কখনো নিজের নিঃসঙ্গতার সঙ্গে তুলনা করছেন। কেন একজন মানুষ অন্য একজন মানুষকে এত গভীরভাবে ভালোবাসে, কেন তার অনুপস্থিতি পৃথিবীর সমস্ত দৃশ্যকেই বদলে দেয়, কেন একটি নির্দিষ্ট মুখের স্মৃতি বারবার ফিরে আসে তার জীবনে, কেন অপেক্ষা শেষ হয় না, কেন প্রত্যুত্তর না পাওয়া সত্ত্বেও ভালোবাসা শেষ হয় না, এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর কিন্তু নেই। আর বিনয়ও এই সহজ উত্তর খুঁজতে যাননি কখনো, তিনি কবিতায় সেই প্রশ্নগুলোকে বাঁচিয়ে রেখেছেন। ফিরে এসো চাকা শিরোনামটি যেন এক রহস্যময়। চাকা কেন ফিরে আসবে, কোথায় ফিরে আসবে, কার কাছে ফিরে আসবে? চাকা এখানে কেবল একটি বস্তু নয়, এটি সময়ের প্রতীক হতে পারে, জীবনের চলমানতার প্রতীকও হতে পারে, আবার ফিরে আসার আকাঙ্ক্ষার প্রতীকও তাও হতে পারে, অথবা সেই অসম্পূর্ণতার প্রতীকও হতে পারে যাকে মানুষ বারবার সম্পূর্ণ করতে চায়। বিনয় মজুমদারের কবিতায় এই ধরনের প্রতীক খুব স্বাভাবিক। তিনি জটিল দর্শনকে অনেক সময় খুব সাধারণ জিনিসের মধ্যে খুঁজে পান। একটি চাকা, একটি গাছ, একটি পাখি, একটি রাস্তা, একটি জানলা, এই সাধারণ জিনিসগুলোই তার কবিতায় অসাধারণ হয়ে ওঠে, কারণ কবির চোখ সাধারণের ভিতর থেকেই অসাধারণকে দেখতে পায়। বিনয় মজুমদারকে বুঝতে গেলে গণিতের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া যায় না কোনোভাবেই, কারণ তিনি গণিতকে শুধু একটি বিষয় হিসেবে পড়েননি, গণিত তার চিন্তার পদ্ধতির অংশ হয়ে উঠেছিল। আমরা যখন কোনো সমস্যার সমাধান করি তখন একটি নির্দিষ্ট পথ অনুসরণ করি, তথ্য সংগ্রহ করি, সম্পর্ক খুঁজে বের করি, যুক্তি তৈরি করি, তারপর সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে পরীক্ষাগারে নাড়াঘাটা করার পর আমরা পৌঁছই সিদ্ধান্তে। এবার বিনয়ের কবিতায়ও কখনো কখনো সেই সমস্ত অনুসন্ধানী মনটিও কাজ করে, তিনি যেন কবিতার মধ্যে একটি প্রশ্ন রাখেন, তারপর চারপাশের পৃথিবী থেকে তার উত্তর খুঁজতে থাকেন। একজন মানুষ কেন ভালোবাসে, একটি গাছ কীভাবে বড় হয়, আকাশের রং কেন বদলে যায়, একটি মানুষের অনুপস্থিতি কীভাবে অন্য একজনের জীবনের সমস্ত অর্থ বদলে দেয়, এই প্রশ্নগুলো বিজ্ঞানীর প্রশ্ন হতে পারে, আবার কবির প্রশ্ন হতে পারে। বিনয় মজুমদার এই দুটি প্রশ্নকে বা এই দুই রকমের প্রশ্নকে আলাদা করে কখনোই ভাবেননি, এখানেই তার কাব্যিক স্বাতন্ত্রতা। বিনয় মজুমদারের কবিতায় প্রকৃতি শুধু দৃশ্যপট নয়, প্রকৃতি সক্রিয়, প্রকৃতি কথা বলতে পারে, প্রকৃতি চিন্তা করে, প্রকৃতি কখনো কবির প্রেমের সাক্ষী, কখনো তার নিঃসঙ্গতার সঙ্গী, কখনো তার চিন্তার উপাদান। একটি গাছকে তিনি শুধু সুন্দর বলে থেমে যান না, গাছ কীভাবে দাঁড়িয়ে রয়েছে, তার শাখাগুলো কীভাবে ছড়িয়ে পড়ছে, পাতার সঙ্গে আলোর সম্পর্কটা ঠিক কী, বাতাস এলে তার কী পরিবর্তন হচ্ছে, এই সব সূক্ষ্ম পর্যবেক্ষণ তার কবিতাকে অন্যরকম করে তোলে। বাংলা কবিতায় প্রকৃতি নিয়ে অসংখ্য কবিতা লেখা রয়েছে। রবীন্দ্রনাথ প্রকৃতির মধ্যে মানবাত্মাকে খুঁজেছেন, জীবনানন্দ প্রকৃতির মধ্যে এক রহস্যময় প্রায় স্বপ্নের পৃথিবী আবিষ্কার করেছেন, আর বিনয় মজুমদার প্রকৃতিকে কখনো কখনো দেখেছেন পর্যবেক্ষকের চোখে। তিনি প্রকৃতির সৌন্দর্য দেখেছেন, কিন্তু সেই সৌন্দর্যের গঠনও অন্তরালে দেখতে চেয়েছেন, এই কারণেই তাঁর কবিতায় প্রকৃতি একই সঙ্গে কাব্যিক এবং বৈজ্ঞানিক। তবে আপাতত আবারও একটা গানের বিরতি, তোমার জন্য রাখলাম ফুলপিশিও এডওয়ার্ডস।

সিনেমা সাউন্ডট্র্যাক থেকে সুতীর্থ চক্রবর্তী এবং বনি বাসুর কণ্ঠে এই গানটা। গানের উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকের সুপ্রভাতের আসরে আমি অর্পণ। আপাতত মনের চাবি কিন্তু তোমাকে খুঁজে দেবে সুতীর্থ চক্রবর্তী এবং বনি।

শুনছিলাম গান ফুলফিশিও এডওয়ার্ড সিনেমা সাউন্ডট্র্যাক থেকে। আর গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম আজকের সুপ্রভাতের আসরে। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। এবার একটা সময়ের কথা বলবো। হ্যাঁ, সেই সময়টার মধ্যেও কিন্তু বিনয় মজুমদার আটকেই রয়েছেন। বিনয় মজুমদার তখন ইঞ্জিনিয়ারিং পাশ করে দুর্গাপুরে স্টিল প্রজেক্টে ট্রেনি হিসেবে যোগ দিয়েছেন। থাকেন ট্রেনিদের হোস্টেলে, রুম নম্বর 4-এ। বেসরকারি চাকরি, সকাল 8টার মধ্যে পৌঁছতে হয়। আবার অন্যদিকে খাওয়া দাওয়ারও অসুবিধে রয়েছে। এইসব মিলিয়ে তৈরি হলো এক সমস্যা। কিসের সমস্যা? না, মনের সমস্যা। কিছুতেই চাকরিতে আর মন বসাতে পারছেন না। তার সঙ্গে মাইনেটাও বেশ কম। এবার কলকাতার কবিতার জগৎ থেকে বেশ খানিকটা দূরে। অনেকগুলো সমস্যা হয়ে গেছে তার জীবনে। এবার সরকারি চাকরি করার পাশাপাশি তিনি খুঁজছেন বেসরকারি চাকরি, যাতে কলকাতায় চলে আসতে পারেন। একদিকে বেসরকারি চাকরির জন্য আবেদন দিচ্ছেন, অন্যদিকে পলিটেকনিক কলেজে পড়ানোর জন্য শিক্ষক হিসেবে আবেদনপত্র জমা দিচ্ছেন। কিন্তু গণ্ডগোল বাঁধল অন্য জায়গায়। তিনি এই দুর্গাপুরের সরকারি চাকরি ছেড়ে চলে আসবেন, এটা তার বাড়ির কেউ চান না। প্রাইভেট কোম্পানির চাকরি যে কত কষ্টের এবং কত অনিশ্চিতের, সেই কথা জানিয়ে চিঠি দিচ্ছেন তারা। বাবা লিখছেন, সরকারি চাকরিতে শান্তি আছে, পেনশন আছে, ভবিষ্যৎ আছে। আমার ইচ্ছে তোমার ট্রেনিং শেষ হলেই তোমাকে বিয়ে দেব। অথচ কলকাতায় ফিরে আসতে বিনয় একবারে মরিয়া হয়ে উঠেছে। আত্মীয়দের থেকে ভরসা না পেয়ে শক্তি চট্টোপাধ্যায়কে অনুরোধ করছেন

কলকাতায় থাকার একটা ব্যবস্থা করতে। এবার 1962 সালের 29 আগস্ট, শক্তি চট্টোপাধ্যায় বিনয় মজুমদারকে লিখছেন একটি চিঠিতে, একটি ঘরের সংবাদ পেয়েছি, সেটা সঠিক না জানা পর্যন্ত তোমাকে চিঠি লিখতে পারছিলাম না, কিন্তু সেটা এখনও স্থির হয়নি, যদি সেটা পাওয়া যায় ভালো, নচেত ইন্দ্রনীল বলে আমাদের এক বন্ধু গ্রে স্ট্রিটের ঠিক মোড়ে একটি ঘর নিয়ে থাকে, সেখানে তুমি অনায়াসেই থাকতে পারবে। কলকাতার থাকার একটা সাময়িক ব্যবস্থা করে দেওয়ার পরও বন্ধুকে সতর্কবাণী দিতে কিন্তু ভুলছেন না শক্তি চট্টোপাধ্যায়। তিনি লিখছেন, হঠাৎ চাকরি ছেড়ো না যেন, শেষ পর্যন্ত সত্যি যদি চাকরিতে খুব কষ্ট হয় বা খুব কষ্ট করে তোমাকে চাকরিটা করতে হয়, তবে ছেড়ে দেওয়াই ভালো। প্রেমের সবচেয়ে কঠিন রূপ কোনটি? যে প্রেম পূর্ণতা পায়নি, যে প্রেমের কোনো নিশ্চিত পরিণতি নেই, নাকি যে প্রেমে অপেক্ষা রয়েছে, বা ধরো যে প্রেম সেই প্রেমে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। বিনয় মজুমদারের কবিতায় এই অসম্পূর্ণ প্রেমে বিশেষভাবে সক্ষম বলা যেতে পারে, বা বিশেষভাবে শক্তি পায়। প্রিয় মানুষটি তার কাছে নেই, তবু তার উপস্থিতি রয়েছে সর্বত্র। সে নেই তবু আছে, সে কথা বলছে না তবু তার সঙ্গে কথোপকথন চলছে, সে ফিরে আসছে না তবু কবি অপেক্ষা করছেন। এই অপেক্ষা আসলে শুধু একজন মানুষের জন্য অপেক্ষা নয়, এটি একটি পূর্ণতার জন্য অপেক্ষা, একটি উত্তর পাওয়ার জন্য অপেক্ষা। বিনয়ের কবিতা পড়লে প্রথমে অনেক সময় মনে হতে পারে যে এ তো খুব সহজ কথা, কিন্তু কবিতার আসল শক্তি অনেক সময় তার সরলতার মধ্যেই থাকে। একটি সাধারণ বাক্য যদি আমাদের ভিতরের কোনো গভীর স্পর্শকে বা গভীর স্মৃতিকে কোনোভাবে স্পর্শ করে, তখন সেই বাক্য আর সাধারণ থাকে না। বিনয় মজুমদারের কবিতায় এই ঘটনা কিন্তু বারবার ঘটেছে। তিনি এমন শব্দ ব্যবহার করেন যা আমাদের দৈনন্দিন জীবনের অংশ, কিন্তু সেই শব্দগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছে। কীরকম সম্পর্ক? না, একটি স্মৃতির সঙ্গে আরেকটি স্মৃতি হঠাৎ করেই মিশে গেছে, একটি দৃশ্যের সঙ্গে আরেকটি দৃশ্য হঠাৎ করেই মিশে গেছে, একটি গাছ একটি রাস্তার সঙ্গে, একটি রাস্তা একটি পুরনো দিনের সঙ্গে হঠাৎ করেই যুক্ত হয়ে গেছে বিনয় মজুমদারের কবিতার হাত ধরে। এভাবেই তৈরি হয় বিনয় মজুমদারের কবিতার নিজস্ব মহাবিশ্ব। জীবনের শেষ পর্বে বিনয় মজুমদার কিন্তু অনেকটাই মানসিক এবং শারীরিক সমস্যার মধ্যে দিয়ে পড়েছিলেন, এবং শুধু তাই নয়, জীবনের শেষ জীবনটা মানে শেষ দিনগুলো নিঃসঙ্গতার মধ্যে দিয়েই তার কাটছিল। শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে তাকে লড়তে হয়েছে, এবং তার কবিতা বাংলা সাহিত্যে আজীবন বেঁচে থেকেছে। একজন কবির শরীর একদিন থেমে যায়, কিন্তু তার শব্দ থামে না। একজন মানুষের জীবন শেষ হয়, তার লেখা অন্য মানুষের জীবনে নতুন অর্থ তৈরি করতে থাকে। এই হলো সাহিত্যের শক্তি। বিনয় মজুমদার 2006 সালে মৃত্যুবরণ করেন, কিন্তু কবির মৃত্যু কি সত্যি মৃত্যু? যে মানুষকে আমরা কখনো দেখিনি, তার লেখা পড়ে যদি আমাদের মনে হয় এই কথাটা তো আমি অনুভব করেছি, এটা তো আমারও কথা, তাহলে সেই মানুষটি কি সত্যিই আমাদের থেকে দূরে, সেটাকে তুমি বলতে পারো না। সাহিত্য মানুষের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক তৈরি করে, বিনয়ের কবিতাও সেই সম্পর্ক তৈরি করে। তিনি আমাদের কাছে ফিরে আসেন তাঁর শব্দের মাধ্যমে।

ফিরে এলাম গানের পর, তোমার সঙ্গে রয়েছি আজকে সুপ্রভাতের আসরে। আমি অর্পণ আর তুমি রয়েছ আমার সঙ্গে রেডিওর রোপার থেকে। আর এবার গুটি গুটি পায়ে আমি আর তুমি দুজনে মিলে চলে এলাম কথায় কথায় আসরে। আর কথায় কথায় আসরে আজকে তোমার জন্য যে গল্পটা রয়েছে সেই গল্পটা কিন্তু এবার তোমাকে আমি বলবো। আজকে তোমাকে বলবো একটা সাপের গল্প। হ্যাঁ, এক গ্রামে এক সাপ থাকতো। সাপ সারাদিন একটা কোঠর থেকে বেরোতো না। এবার বলতে পারো সাপটি ছিল খুব অলস ধরনের। সে সারাদিন শুধু ঘুমোতো, তবে দিনে সে একবার শুধু কোঠর থেকে বেরোতো। সেটা কেন? না খাবারের সন্ধানে। আর এবার খাবার যদি সে পেয়ে যায় খুব সহজেই, তাহলে ব্যাস সে খেয়ে দিয়ে আবার কোঠরে এসে ঘুমিয়ে পড়ত। ব্যাস, আবার যদি তার খিদে না পায় তাহলে আর সে চট করে উঠত না। তো রোজই সে বেরোয় খাবারের খোঁজে, আর রোজই সে খাবার খুঁজে পেয়ে যায়, আর খেয়ে দিয়ে সে আবার কোঠরে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু একদিনে সে এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করার পরেও কিছুতেই সেদিনকে খাবারের সন্ধান আর পাচ্ছে না। সারাদিন সে অনেক জায়গায় ঘুরে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এবার বাড়ির এক জায়গায় এসে একটা বাড়ি দেখতে পেয়েছে। সেই বাড়ির চৌকাঠের কাছে এসে সে একটুখানি বিশ্রাম নিচ্ছিল। হ্যাঁ, স্বাভাবিক, সারাদিন খুব খাটাখাটনি হয়েছে তার। এবার বিশ্রাম নিতে নিতে সে দেখতে পেয়েছে যে সেই বাড়ির মধ্যে একটি চকচকে জিনিস পড়ে আছে। আসলে বাড়িটি ছিল একটি কাঠের মিস্ত্রির, আর সে আসবাব তৈরি করছিল, তাই তার ঘরের মেঝেতে এরকম অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতি পড়েছিল। আর সাপটি যেটাকে দেখে আকর্ষিত হয়েছিল সেটা হচ্ছে একটা কাঠ কাটার করাত। প্রথমে কাঠ মানে সাপটি কাঠ কাটার করাতটি খেতে গেল, আর যেই না খেতে গেল সেই সঙ্গে সাপটি আহত হলো। এরপর এই আহত হওয়ার কারণে সাপটির খুব রাগ হলো, আর এই কারণে সাপটি তখন ভাবল যদি সে লেজ দিয়ে করাতটিকে চেপে ধরে তাহলে করাতটিকে বেশ শায়েস্তা করা যাবে। আর যেই বাবা সেই কাজ, সাপটি তার গোটা শরীর দিয়ে করাতটিকে চেপে ধরল। তাতে সাপটি আরও ক্ষত হলো, আরও আহত হলো। তখন সাপটির আরও রাগ হলো, তখন আরও রেগে গিয়ে সে সাপটি আরও জোরে করাতটিকে চেপে ধরল। এবার সাপটির দেহ কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আর অতিরিক্ত রক্তপাতের কারণে সাপটি মারা গেল। তাই বুঝতে পারছো

0: আমরা অনেক সময় রেগে যাই বা রেগে গিয়ে চিৎকার করি কাছের মানুষগুলোর ওপর, কি করি তাই না? আর মন খারাপ হলে বা রাগ হলে সেই আভাসটা সবথেকে বেশি যে মানুষটি পায় তিনি হলেন মা। কোনো মন খারাপ হলে সেটাও যেমন আমরা গিয়ে তাকে জানাতে পারি, আবার ঠিক তেমনিভাবে খুব রাগ হলে আমরা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে ফেলি। কিন্তু সত্যি মা হয়তো তোমাকে বোঝেন বলে কিছু বলেন না, কিন্তু ভাবো তো এটা যদি অন্য কারোর সাথে হয়, তুমি ঝগড়া করে ফেলো আর তাহলে তোমার এই ঝগড়ার কারণে তোমার বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। আর বলো তো এই রাগ তোমার জীবনে ক্ষতি তো আনছে তাই না? যেমন সাপটির জীবনে সাপটি ক্ষতির সম্মুখীন হয়েছিল, ঠিক তেমনিভাবে আমি বলি কি জানো, যদি পারো রাগের পরিমাণটা কিন্তু কমাতে পারো। হ্যাঁ, একদিকে হয়তো কমবে না ঠিকই, বুঝতে পারছি, একদিনে নাই কমতে পারে, কিন্তু একদিন ঠিক কমবে, কারণ তোমার রাগের কারণে তোমার আশেপাশের মানুষগুলোর খারাপ লাগার পরিমাণটাও যেমন বেড়ে যায়, ঠিক তেমনিভাবে তোমার জীবনেও অনেক ক্ষতির সম্মুখীন কিন্তু তুমি হতে পারো। তাই বুঝলে, পারলে রাগটাকে কমাও। আর ওই যে বলছিলাম তোমাকে যে কাছের মানুষগুলো, হ্যাঁ কাছের মানুষগুলো আমাদের জীবনে রয়েছে বলেই আমাদের জীবনটা একটু অন্য রকম হয়ে রয়েছে। এই যে রোজকার জীবনের ব্যস্ত রুটিন, সেই ব্যস্ত রুটিনে আটকে পড়ে আমরা কোথাও গিয়ে তো খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি, বিরক্ত হয়ে যাই। এবার সেই বিরক্ত হয়ে যাওয়ার পরেও যখন কাছের মানুষগুলো আমাদের কাছে এসে জানান দেয় যে না আমি তো আছি, কোনো চিন্তা নেই, তুমি তোমার মতো থাকো, তোমার মতো কাজকর্ম করো, দিনের শেষে তো আমি আছি তোমার কাছে, সেই মানুষগুলো হিল করে রয়েছেন বলেই, হিল করছেন বলেই আমরা হয়তো অনেকটা ভালো থাকি। আসলে কাছের মানুষেরা এমনই হয়, চাইলেই কাছের মানুষটার জন্য বৃষ্টি নামানো যায়, চাইলেই কথার উপর কথা জমিয়ে অভিমানের মেঘ জমানো যায়, আর সেই মেঘ ভেঙে যদি বৃষ্টি নামে, সেই বৃষ্টি নামলেও বৃষ্টিকে সামলানোর ক্ষমতা থাকে শুধুমাত্র শুধুমাত্র কাছের মানুষটার মুঠোর মধ্যে। দেখতোর জন্যেই রোদ্দুর নামিয়েই পর্দা টাঙানো জীবনের পথচলায় কাছের মানুষটার খেয়াল কিন্তু তুমি রাখো, কারণ ওই মানুষটার মুখের হাসি তোমার থেকে বেশি কেউ আর গুরুত্ব দিতে পারবে না। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও কোনো একদিন অন্য কোনো এক আসরে কথা হবে, গল্প হবে। ততক্ষণের জন্য তোমাকে বলবো সবসময় কাছের মানুষটার খেয়াল রাখো আর নিজের খেয়াল রাখো, অন্য কোনো দিন অন্য কোনো এক আসরে। আপাতত সাইন অফ করলাম আজকের সুপ্রভাতের আসর থেকে, যেতে যেতে রেখে গেলাম পাপনের কণ্ঠে একটা গান, আর গানের উপরে আবার কোনো একদিন। টাটা।
1: যেখানে জল পায় তোর জীবন আর ইচ্ছের আশাধীন।

কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী অঞ্জনা রায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদের গান।

লোকগীতি শুনলেন সুরভী চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং জনসেবায় তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। বিজেপির উদ্যোগে এক মাসব্যাপী এই অভিযানে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে এই অভিযানের সূচনা হবে। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যে ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের কামনায় প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্বলনের আহ্বান জানিয়েছেন। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ ৩ বছর পূর্ণ করছে। দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ২০২৩ সালে এই প্রকল্পের সূচনা হয়। ৩০ লক্ষ সুবিধা প্রাপক এখনও পর্যন্ত এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছেন। এই বছরই প্রথম পশ্চিমবঙ্গ এই প্রকল্পে যুক্ত হয়েছে। ত্রিস্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ হয়েছে এমন ৩০০০ জনের হাতে আজ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে টুলকিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী আজ অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। এই উপলক্ষে সল্টলেকে আজ এক অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে চলতি মাসের টাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ঐতিহ্য সংরক্ষণ এবং পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI এবং পর্যটন দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় রাজ্যের প্রায় 135টি ঐতিহাসিক স্মারকের সংরক্ষণ, সংস্কার এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্মারকগুলিকে কেন্দ্র করে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। এর ফলে স্থানীয় স্তরে পর্যটন ভিত্তিক কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। মনোনয়নের শেষ দিনে গতকাল পর্যন্ত মোট 27টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের রেজিনগরে 15 এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 12 জন প্রার্থীপদ দাখিল করেছেন। তৃণমূল কংগ্রেসের সত্য প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই আজ ফের দলের দুই শিবিরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরকে দুপুর 3টে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পন্থী কালীঘাট শিবিরকে বিকেল 4টে নির্বাচন সদনে ডাকা হয়েছে। দুই গোষ্ঠীরই 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবেন। অগ্নিপথ প্রকল্পের অধীনে আগামী 21 থেকে 28 সেপ্টেম্বর কলকাতার সন্তোষপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অগ্নিবীর নিয়োগ র্যালির আয়োজন করছে ভারতীয় সেনাবাহিনী। এই র্যালিতে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও বাছাই করা প্রার্থীরা অংশ নেবেন। এ রাজ্যের পাশাপাশি ওড়িশা ও সিকিমের নির্বাচিত অগ্নিবীর মহিলা মিলিটারি পুলিশ প্রার্থীরাও এই র্যালিতে যোগ দেবেন। 3 রাজ্যের মহিলা প্রার্থীদের জন্য কলকাতাকেই নির্দিষ্ট র্যালি কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে। বাকি জেলাগুলোতেও এক দু জায়গা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের তীব্রতা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়া জেলাতে। কলকাতাতে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশি রয়েছে।
0: এদিকে উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। গঙ্গা ও ফুলহর নদীর জলস্তর কমতে শুরু করলেও মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং ত্রাণ সামগ্রী তুলে দেন। গতকাল ত্রাণ শিবিরে যান রাজ্যের শেষ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। রতুয়া ব্যবসায়ী সমিতির তরফে গতকাল 250টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে জেলার ভূতনির জলমগ্ন বিভিন্ন এলাকায় এখনও ডিঙি নৌকোয় যাতায়াত করছেন স্থানীয় মানুষ। গতকাল ভূতনি সেতুর কাছে ত্রাণ পৌঁছানোর খবর মিলতেই দূর দূরান্ত থেকে ডিঙিতে গঙ্গা পেরিয়ে সেখানে পৌঁছন বানভাসীরা। এখনও জলবন্দী ভূতনি চরের প্রায় 250,000 বাসিন্দা। করম পুজো উপলক্ষে আগামী মঙ্গলবার 22 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। গতকাল রাজ্যের অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে ওই দিন সরকারি দপ্তর, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। পাশাপাশি চা বাগানের কর্মীদেরও ছুটি ঘোষণা করা হয়েছে। সেন্সর বোর্ডের নতুন কমিটির সদস্য হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের CBFC যে নতুন 18 সদস্যের কমিটি ঘোষণা করেছে সেখানেই নাম রয়েছে তার। ধর্মতলা সভা থেকে বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঝাপতালি তবলা, শিল্পী রুদ্রাশ্ব রক্ষিত, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা জনভাগিদারির মাধ্যমে দেশে জল সংরক্ষণের উপর ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করব। এতে অংশ নিয়েছেন নীতি আয়োগের জল ও স্থল সম্পদের প্রকল্প অধিকর্তা যুগল কিশোর যোশী, সঞ্চালনায় অনুভা রোহতগী। প্রথমেই অনুভা রোহতগী বলছেন, জল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং জলের অভাব, ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়া, জলবায়ু পরিবর্তন এবং জলের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে একটি উদ্বেগ বেড়েই চলেছে। এর ফলে ভারতসহ বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারের জরুরি অগ্রাধিকার এখন জল সংরক্ষণ। জল সুরক্ষা সুনিশ্চিত করতে সামাজিক ভূমিকাকে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবছর আগে জল সঞ্চয় জনভাগিদারী JSJB-র সূচনা করেন। বৃষ্টির জল ধরে রেখে ভূগর্ভস্থ জল আবার ফিরিয়ে আনার ওপর এতে আরও জোর দেওয়া হয়। আজকাল মানুষের অংশগ্রহণের মাধ্যমে জল সংরক্ষণের ওপর ক্রমশ জোর দেওয়া হচ্ছে। আকাশবাণীর আজকের স্পটলাইট অনুষ্ঠানে যুগল কিশোর যোশী উপস্থিত হয়েছেন। যোশীজি, এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যুগল কিশোর যোশী জানান, ধন্যবাদ। এরপর অনুভা রোহতগী বলেন, যোশীজি, আমার প্রথম প্রশ্ন এই, জল সংরক্ষণের কাজে দেশে এখন জনভাগিদারি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? সরকার পরিচালিত কর্মসূচি থেকে এটা ক্রমশ আরও বেশি সামাজিক গোষ্ঠী পরিচালিত মডেল হিসেবে কেন আত্মপ্রকাশ করছে? এই প্রয়োজনীয়তা বা কি? এর উত্তরে যুগল কিশোর যোশী বলেন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করেছেন, জলের চাহিদা কিভাবে দিন দিন বেড়েই চলেছে। অবশ্যই আপনি জানেন প্রত্যেকের জীবনে জলের গুরুত্ব কতখানি। জল শুধু একটা সম্পদ নয়।

জীবন, জীবিকা, স্বাস্থ্য, কৃষি, বাস্তুসংস্থান ও মানুষের মর্যাদাও বটে। জলবায়ু পরিবর্তনের বিপদ যখন আমাদের সামনে বাস্তব হয়ে দেখা দিয়েছে, বৈচিত্র্যপূর্ণ ও বিপুল জনসংখ্যার এই দেশে জল সংরক্ষণের চ্যালেঞ্জের মোকাবিলা সরকারের পক্ষে একা করা সম্ভব নয়। এজন্যই প্রয়োজন জনভাগিদারী, অর্থাৎ সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ, যাতে সবাই বুঝতে পারে জল সংরক্ষণ শুধুমাত্র জলের পরিকাঠামো বিষয়ই নয়, এটা প্রত্যেক ভারতীয়র সক্রিয় অংশগ্রহণের বিষয়। জল নিরাপত্তা যাতে ভবিষ্যতে সফল হয়ে উঠতে পারে তা দেখতে হবে। এরপর অনুভা রোহতগী বলেন, JSJB উদ্যোগের গত দুবছরের অগ্রগতির বিষয়ে যদি কিছু বলেন। উত্তরে যুগল কিশোর যোশী জানান, দুবছর আগে 6ই সেপ্টেম্বর এই কর্মসূচি চালু হয়। জনভাগিদারির মাধ্যমে কম খরচে ভূগর্ভস্থ জলের পুনরুজ্জীবন ও জল সঞ্চয় কাঠামোর উন্নতি করা হয়েছে। দ্বিতীয়ত, অকেজো নলকূপগুলি ঠিক করা হয়েছে এবং এই সাফল্যের হার খুবই উল্লেখযোগ্য। এ মাসের গোড়া পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 1.5 কোটিরও বেশি কৃত্রিম ভূগর্ভস্থ জল রিচার্জ কাঠামো তৈরি করা হয়েছে। এ থেকেই প্রমাণ হচ্ছে দেশ ক্রমশ সচেতনতা থেকে কর্মতৎপরতার দিকে এগিয়ে চলেছে। এবছর জুন মাসে JSJB-র জলশক্তি অভিযানের সঙ্গে যুক্ত করা হয়েছে। এরপর অনুভা রোহতগী জিজ্ঞেস করেন, এই সংযুক্তির কারণ কি? যুগল কিশোর যোশী জানান, এই কৃতিত্ব পুরোপুরি প্রধানমন্ত্রীর। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় জল ব্যবস্থাপনা নিয়ে তিনি মানসিকভাবে অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর স্বচ্ছ ভারত মিশন, নমামি গঙ্গা প্রকল্প, অটল যোজনার মতো বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেন। গত 2 দশকে ভারতে জল সংরক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে জলবিভাজিকা উন্নয়ন, জলাশয়গুলির সংস্কার, বৃষ্টির জল সংরক্ষণ ও তা কাজে লাগানো, ভূগর্ভস্থ জলের ভাণ্ডার আবার গড়ে তোলা, বনসৃজন ও চিরাচরিত পুকুর, পুষ্করণী, ঝিল ও কুয়োর সংস্কার করা। 2019 সালে প্রধানমন্ত্রী জলশক্তি অভিযান চালু করেন। ওই অভিযানে 5টি মূল বিষয়ের ওপর জোর দেওয়া হয়। তার একটি হল জল সংরক্ষণ। এরপর তার একটি হল জল সংরক্ষণ ও বৃষ্টির জলকে কাজে লাগানো। দ্বিতীয়ত, জলাশয়গুলির সংস্কার, বোরওয়েলের পুনর্ব্যবহার। তারপরে হল জল বিভাজিকা উন্নয়ন ও নিবিড় বনসৃজন। 2019 সাল থেকে জলশক্তি অভিযান এবং বৃষ্টির জল ধরো অভিযান কার্যকর হয়। লক্ষ লক্ষ ক্ষুদ্র জল সংরক্ষণ কাঠামো এই সময় তৈরি হয়। এবছরই জুন মাসে বৃষ্টির জল ধরা প্রচারাভিযানের সঙ্গে JSJB-কে মিলিয়ে দেওয়া হয়েছে। এতে এই প্রচার কর্মসূচি আরও নতুনভাবে গতি পেয়েছে। তবে জল সুরক্ষার ক্ষেত্রে সমাজবদ্ধ মানুষের অংশগ্রহণ ভারতীয়দের কাছে খুব একটা নতুন কিছু নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সমাজের মানুষ জল সংগ্রহ, সঞ্চয় এবং ভাগ করে নেওয়ার নানা পদ্ধতি উদ্ভাবন করেছে এবং সামাজিক দায়িত্ব ভাগ করে নিয়ে জল সুরক্ষাকে এক সামাজিক দায়িত্ব হিসাবে গণ্য করেছে। অনুভা রোহতগী এরপর বলেন, এই JSJB উদ্যোগের সাফল্যের ক্ষেত্রে আমাদের চিরাচরিত ব্যবস্থা এবং দেশীয় জ্ঞান কতটা ভূমিকা নিয়েছে বলে আপনার মনে হয়? যুগল কিশোর যোশী জানান, ভারতের চিরাচরিত জল সংরক্ষণের এক সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। অত্যন্ত উন্নত মানের জল সংরক্ষণ পদ্ধতি ও তার ব্যবহার আমরা ঐতিহ্যগতভাবে বহন করে নিয়ে চলেছি। দেশের যে কোনো প্রান্তেই আপনি যান, দেখতে পাবেন দেশীয় জল সংরক্ষণ প্রযুক্তি। ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যপূর্ণ দেশে যেখানে কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র উপকূলবর্তী এলাকা, আবার কোথাও সমতল, সেখানে মানুষ নিজস্ব প্রযুক্তি প্রয়োগ ঘটিয়েছে। এখন যেটা হয়েছে তা হলো সরকারকে কৃষির পাশাপাশি শিল্পের জন্য জল দিতে হচ্ছে। পানীয় জল তো আছেই, এই পরিকল্পনার জন্য তথ্য বিশ্লেষণ করতে AI এর সাহায্য নেওয়া হচ্ছে। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরে সেখানে কতটা জল রয়েছে

কতটা মানুষ ব্যবহার করতে পারে, অভাবই বা কতটা, ভূস্তর, ভূগর্ভস্থ বা বৃষ্টির জল তার পরিমাণই বা কত, কতটা জলের চাহিদা, কতটা পূরণ করা সম্ভব, এসবের জন্যই বৈজ্ঞানিক পরিকল্পনা দরকার। এজন্য আমাদের প্রয়োজনীয় তথ্য দরকার। ইসরো তাদের প্রযুক্তি দিয়ে খুব ভালো কাজ করছে। এছাড়াও জলশক্তি মন্ত্রকের বিভিন্ন দপ্তর, কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল দপ্তর প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছে। এর ফলে ব্লক, পঞ্চায়েত ও জেলা স্তরের আধিকারিকরা পরিকল্পনা করতে পারছেন। এরপর অনুভা রোহাতগি জিজ্ঞেস করেন, জেএসজেবি প্রকল্পের স্থানীয় পর্যায়ে সাফল্যের কাহিনীটা কেমন? যুগল কিশোর যোশী বলেন, স্বচ্ছ ভারত, জলজীবন মিশন এবং অন্য প্রকল্পের মতো জেএসজেবিও সারা দেশে সামাজিক গোষ্ঠী পরিচালিত জল সংরক্ষণ আন্দোলনের রূপ নিয়েছে। এতে 1.5 কোটিরও বেশি কৃত্রিম ভূগর্ভস্থ জলসম্পদ পুনরুজ্জীবন ও জল সঞ্চয় কাঠামোর সংস্কার করা সম্ভব হয়েছে। ছত্তিশগড়ের হাওয়াপানি চাক্কি মডেলের কথা আমরা জানি। সেখানে কৃষকরা তাদের জমির 5% ছোট জলাশয় বানিয়ে বর্ষার সময় জল সঞ্চয় করে এবং সেটাই বৃষ্টির জল ধরে রাখার এক আদর্শ মডেল। 1200 বেশি কৃষক এই মডেল অনুসরণ করে 2000-এরও বেশি সোকপিট তৈরি করেছিল। অন্ধ্রপ্রদেশের রিচ টু ভ্যালিও আরও একটি মডেল। সেখানে প্রকাশন জেলায় বৃষ্টির জল ধরে রাখার কাজে এই মডেল ব্যবহার করে সাফল্য পাওয়া গেছে। 24 লক্ষ ঘনমিটারেরও বেশি জল সঞ্চয় কাঠামো তারা তৈরি করেছে। গুজরাট এবং ওড়িশায় ছাদে জল ধরে রাখা হচ্ছে। মানুষের অংশগ্রহণের মাধ্যমে জল সঞ্চয়ের এই এক উৎসাহব্যঞ্জক কাহিনী। অনুভা রোহাতগি এরপর বলেন, জেএসজেবি ও অন্যান্য সরকারি কর্মসূচির মতোই একটি সরকারি উদ্যোগ। সেখানে জল সংরক্ষণ কিভাবে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনের নিয়মিত অংশ হয়ে উঠতে পারে? যুগল কিশোর যোশী উত্তরে জানান, প্রত্যেক নাগরিকেরই কিন্তু জলের গুরুত্ব বোঝা উচিত। জলের গুরুত্ব না বুঝলে জল সঞ্চয় অভিযানে যোগ দিতে অন্য মানুষকে উৎসাহিত করা কঠিন। একটা বিষয় নিশ্চিত, এই সব সাফল্যের কাহিনী একটাই বার্তা দেয়, মানুষ জল সংরক্ষণের মূল্য বুঝতে শুরু করেছে। প্রথম দিকে যেমন স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে মানুষ কিছুটা উদাসীন ছিল, শৌচাগার ব্যবহার বা নির্মাণের ক্ষেত্রেও মানুষের আগ্রহ ছিল কম। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা জন আন্দোলনের রূপ নিয়েছে। একইভাবে জল সংরক্ষণের ক্ষেত্রেও প্রতিটি গ্রাম, ওয়ার্ড, স্কুল, প্রতিষ্ঠান এবং বাড়িতে এই অভিযানের কথা পৌঁছে যাচ্ছে। এইভাবেই দেশের জল নিরাপত্তার ভবিষ্যৎ গঠন করা যাবে। এটা শুধুমাত্র জলাশয় সংস্কারের সংখ্যার উপর নির্ভর নয়, আমরা কতটা গভীরভাবে এই কাজটাকে উপলব্ধি করতে পারছি তার উপরেই এই জেএসজেবির সাফল্য নির্ভর করছে। সুতরাং এটা একটা শুধুমাত্র স্লোগান নয়, সকলের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ জল নিরাপত্তাকে সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে এবং যুব সমাজকে একাজে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। অনুভা রোহাতগি এরপর বলেন, যুব সমাজের এক্ষেত্রে কি ভূমিকা হতে পারে? যুগল কিশোর যোশী বলেন, বিশ্বের সবচেয়ে বেশি যুব সম্প্রদায় ভারতে রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়ায় পাড়ায় এই জল সংরক্ষণের সংস্কৃতি গড়ে তুলতে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, প্রধানমন্ত্রীও তার উল্লেখ করেছেন। ভবিষ্যতের জল ব্যবস্থাপনা এদের হাতেই থাকবে। জল জীবন মিশনের মতো প্রতিটি গ্রামের 5 জন করে মহিলা গোষ্ঠী জল ব্যবস্থাপনার নেতৃত্ব দিয়ে থাকেন। এতে ভালো সাফল্য পাওয়া গেছে। অল্প বয়সী মেয়েদের এই সাফল্য জেএসজেবিতেও সঞ্চারিত হতে পারে। প্রাকৃতিক সম্পদের মূল্যের বিষয়ে নবীন প্রজন্ম আশা করা যায় আরও সচেতন হবে এবং এইভাবেই জেএসজেবি আরও সাফল্য লাভ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জনভাগিদারির মাধ্যমেই জল সংরক্ষণ সুনিশ্চিত করা যাবে। অনুভা রোহাতগি এরপর বলেন, যোশীজি, আপনাকে অনেক ধন্যবাদ শ্রোতাদের এই বিষয় অবহিত করার জন্য। যুগল কিশোর যোশী প্রত্যুত্তরে বলেন, আপনাকেও অনেক ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা জনভাগিদারির মাধ্যমে দেশে জল সংরক্ষণের ওপর ক্রমবর্ধমান গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করলাম। এতে অংশ নিলেন নীতি আয়োগের জল ও স্থল সম্পদের প্রকল্প অধিকর্তা যুগল কিশোর যোশী, সঞ্চালনায় ছিলেন অনুভা রোহাতগি। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল

বৃহস্পতি রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ, মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com, airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানানো যাবে। শুনলেন স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করেছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর জন্মদিন ও প্রশাসনিক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে এই উপলক্ষে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে নরেন্দ্র মোদী বলেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকেই মজবুত করবে। পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। এই যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভুটানের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে। সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দায়বদ্ধ। ভারতের সেমিকন পরিমণ্ডল দ্রুত বিস্তার লাভ করছে এবং এর ফলে উদ্ভাবন, বিনিয়োগ এবং বিকাশের নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে বলেও তিনি জানান।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই আর ইস চ্যালেঞ্জিং পিরিয়ড মে ভি ভারত নে 7.8% গ্রোথ হাসিল করকে দিখাই হ্যায় আর ইসি দরমিয়ান জাপান কি ক্রেডিট রেটিং এজেন্সি নে ভারত কি সভরিন রেটিং মে সুধার কিয়া হ্যায় আপগ্রেড কিয়া হ্যায় আর ইয়ে ভি 3 দশককে বাদ করিব 35 সালকে বাদ হুয়া হ্যায়।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেমিকন 2.0 এর মাধ্যমে আগামী দিনে দেশের সেমিকন্ডাক্টর শিল্পে প্রায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এবং 1 লক্ষ পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026 সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতের চিপ ডিজাইনের দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। শ্রী বৈষ্ণব আরও বলেন, সেমিকন 1.0 এর আওতায় প্রায় 400 বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চিপ ডিজাইন পড়ানো হচ্ছে। এবার পাঠ্যক্রম উন্নত করে সিস্টেম ডিজাইনের প্রশিক্ষণ এবং শিল্প সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও জনসেবায় তাঁর 25 বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গেও আজ সেবা সংকল্প অভিযানের সূচনা হয়েছে। কলকাতার বাজে কদমতলা ঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে আশীর্বাদ কি দিয়া বা আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে সূচনা হয়। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী জিতেন রাম মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারন্দলাজে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানে জিতেন রাম মাঝি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যে নেতৃত্ব দিয়েছেন তা ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়ক হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য অর্জনের কথাও তুলে ধরেন শ্রী মাঝি। পাশাপাশি প্রধানমন্ত্রী দীর্ঘদিন জনজীবন থেকে প্রশাসনিক অভিজ্ঞতার নজর গড়েছেন বলেও তিনি দাবি করেন।
2: आप सब जानते हैं कि जब इनको सत्ता मिली थी 2014 में उस समय भारत की आर्थिक व्यवस्था 10वां पोजीशन पर था और आज जापान को पछाड़ करके हम 4वां पोजीशन में

0: आ गए हैं 2047 में हमारा भारत विकसित भारत होगा, हर तरह से हम संपन्न होंगे और देश ही नहीं विदेशों में भी हमारा एक कायम होगा रुतवा और हम विश्व शांति के लिए विश्व गुरु के रूप में धारण कर जाएंगे।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখে দেশজুড়ে এক মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানে রাজ্য জুড়ে 12টি কর্মসূচির আয়োজন করা হবে বলেও তিনি জানান।
2: এই যে মাসাধিক কাল 12টি কর্মসূচি নেওয়া হয়েছে, এই কর্মসূচিগুলো সাধারণভাবে আমাদের ভারতবর্ষকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বগুরু হিসেবে দেখতে চাই। দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হোক এই প্রার্থনা আমরা করব। এই 12টি কর্মসূচিতে শুধু রাজনৈতিক দল নয়, সরকার নয়, সমাজ এবং জনগণকেও যুক্ত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটি আজ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস উপলক্ষে পালন করা হয়। এই উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, অন্নপূর্ণা যোজনা বাংলার নারী শক্তির বিকাশ ত্বরান্বিত ও আত্মবিশ্বাস বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পরে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত বাংলা বিকশিত ভারতের ভিত্তিকে মজবুত করবে। রাজ্যের মহিলারা যাতে দেশের অন্যান্য অংশের তুলনায় পিছিয়ে না পড়েন সেজন্য সরকার বিভিন্ন প্রকল্প এনেছে। অন্নপূর্ণা যোজনা এবং পিএম বিশ্বকর্মার মতো এই সমস্ত প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শ্রী মোদী আরও বলেন, গত 4ঠা মে রাজ্যে পালাবদলের ক্ষেত্রে মা ও বোনেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের প্রথম পরীক্ষায় ছিল মহিলাদের উন্নয়ন।
3: সাথিও ইস সাল 4 মই কো বঙ্গাল নে পরিবর্তন কা এক নয়া রাস্তা চুনা আর মে জানতা হুঁ ইস পরিবর্তন মে সবসে অহম ভূমিকা বঙ্গাল কি মাতাও বহনো কি রহি হে। আপনে আপনে জীবন মে বহুত সি কঠিনাইয়া দেখি, ইসলিয়ে হামারি নই সরকার কে সামনে সবসে পহলি কসোটি ইহি রহি কি বঙ্গাল কি মহিলাও কা জীবন আসান হো, উনকে জীবন মে ইজ অফ লিভিং বড়ে।
1: পিএম বিশ্বকর্মা প্রকল্প আজ 3 বছর পূর্ণ করল। দেশের প্রান্তিক এলাকায় চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে 2023 সালে এই প্রকল্পের সূচনা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে সংযুক্ত করা হবে। এই যোজনার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তিনি বলেন, 2027-17 মে ব্রিগেডে রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে। পিএম বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত করেছেন এমন কারিগরদের মধ্যে প্রথম পর্যায়ে 22,000, দ্বিতীয় পর্যায়ে 7,226 এবং তৃতীয় পর্যায়ে 4,698 জনকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ, পেশাগত পরিচয়পত্র, টুলকিট ও ঋণ দেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, 140 কোটি ভারতবাসীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখবে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারত ও চীনের মতো দেশের ওপরে 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার লক্ষ্যে একটি বিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর এই বক্তব্য সামনে এসেছে। উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটি গত মাসে মার্কিন সিনেটে পাশ হয়েছিল এবং গতকাল হাউস অব রিপ্রেজেন্টেটিভসে 262-159 ভোটে অনুমোদিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সংঘাতের সময় বিশ্বে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে ভারত দ্রুত পদক্ষেপ নিয়েছিল। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতাও বজায় রাখতে সাহায্য হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভুটানের অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দুদিনের ভুটান সফরে ডক্টর জয়শঙ্কর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বিদেশমন্ত্রী DN ধুঙ্গলের সঙ্গে ভারতে আসা ভুটানের নাগরিকদের জন্য আন্তর্জাতিক UPI পরিষেবার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন। এর ফলে ভারত ও ভুটানের মধ্যে দ্বিমুখী UPI ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সংযোগ সম্পূর্ণ হল। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভুটানের পড়ুয়াদের ভারতীয় প্রতিষ্ঠানে নেহরু ওয়াংচুক স্কলারশিপ প্রকল্পের মেয়াদ বাড়ানো সমঝোতাপত্র বিনিময় হয়। 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ খেলায় ভারত আফগানিস্তানের সামনে জয়ের জন্য 222 রানের লক্ষ্যমাত্রা

গানটি লায়লা মাজনু ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর এবং তালাত মাহমুদের দ্বৈত কণ্ঠে। এবারে শুনবেন জুয়েল থিফ এই ছায়াছবি থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে এই গানখানি। শুনছেন হিন্দি ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে জুয়েল থিফ এই ছায়াছবি থেকে গান। এবারের গানটি শুনবেন ঢোল ছায়াছবি থেকে, শিল্পী শান এবং বিজয় ইয়াসুদাস।

ঢোল ছায়াছবি থেকে একটু আগেই শুনলেন গানটি, শান এবং বিজয় ইয়াসুদাসের দ্বৈত কণ্ঠে। এবারে শুনবেন হরিয়ালি অর রাস্তা এই ছায়াছবি থেকে গান, শিল্পী লতা মঙ্গেশকর এবং মুকেশ।

ইচ্ছাছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, এছাড়াও 1008 কিলোহার্টসে, এছাড়াও নিউজ অন AIR এই অ্যাপেও। শুনলেন গানটি হরিয়ালি ও রাস্তা ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি কণ্ঠে। এবারের গানটি শুনবেন সিলসিলা ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

সিলসিলা ছায়াছবি থেকে শুনলেন গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে শুনবেন রেল কা ডিব্বা, এই ছায়াছবি থেকে মোহাম্মদ রফি এবং শমশাদ বেগমের দ্বৈত কণ্ঠে গানটি। গানটি লিখেছেন শিল্পী শকিল বদায়ুনি এবং সুর দিয়েছেন শিল্পী গোলাম মোহাম্মদ।

গানে গানে আকাশের কথা, আকাশের সুর। এবারের গানটি শুনবেন ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে সিতারা ছায়াছবি থেকে, গুলজারের কথা এবং আর ডি বর্মনের সুরে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান সিতারা। ছায়াছবি থেকে এই মুহূর্তে গানটি শুনলেন। এবারে শুনবেন অ্যান ইভিনিং ইন প্যারিস, এই ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে গান।

শুনলেন মোহাম্মদ রাফির কণ্ঠে গান। এবারের গানটি শুনবেন আনারকালি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে, হসরত জয়পুরীর কথায় এবং সি রামচন্দ্রের সুরে।

শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে অনারকলি ছায়াছবি থেকে গান। আজকের আশমানি গানের শেষ গানটি শুনবেন ভাবে ধনকের কণ্ঠে ছায়াছবি অ্যালোন।

শুনলেন অ্যালোন ছায়াছবি থেকে ভাবধানকের কণ্ঠে এই গানটি। শুনলেন ছায়াছবির গান, হিন্দি ছায়াছবির গান আকাশবাণীর সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এছাড়া নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে। আগামীকাল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 60%। গত 24 ঘণ্টায় অর্থাৎ 16 সেপ্টেম্বর রাত 8:30 থেকে 17 সেপ্টেম্বর রাত 8:30 পর্যন্ত বৃষ্টির পরিমাণ 0.11.6 মিলিমিটার, 17 সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.11.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। 18 সেপ্টেম্বর 2026 শুক্রবারের বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। গীতাঞ্জলিতে প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস কথিকা পাট পাতা বিকল্প আয়ের উৎস, বলবেন ডক্টর দেবপ্রসাদ রায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা গ্লোকোমার কারণ লক্ষণ ও তার চিকিৎসা, বলবেন স্নেহা ভৌমিক। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় দেবদুলাল দে এবং নিবেদিতা নাগ তহবিলদার। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন। 8:00 জানা অজানা কথিকা জ্বালানি পর্ব, কথিকা জ্বালানি পর্ব, বলবেন ডক্টর দেবারতী মিত্র, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নিরাময়, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান ভুলে

যাওয়া রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির ভাবনায় আত্মিক শিক্ষা, এ নিয়ে বলবেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অঙ্কিতা দত্ত। এরপর সকাল 9:00 গানে গানে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান। 9:25 সমীক্ষা, লোকশিল্পের আয়নায়, লিখেছেন রঞ্জন সেন। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও শ্রীপর্ণা পাল।

বারোটায় নজরুল গীতি শিল্পী সুমনা দে, 12:15 লোকগীতি শিল্পী উর্মি গায়েন, 12:33 উনো জমির দুনো ফসল মাশরুম চাষ, এ বিষয়ে ডক্টর বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী। 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল লাইভ অনুষ্ঠান কাজের খোঁজে, অতিথি শম্পা দেবনাথ শর্মা, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 সাঁওতালি গানে প্রথমে অর্জুন সোরেন ও সহশিল্পীবৃন্দ, এরপর মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, এ বিষয়ে সাঁওতালি ভাষায় বলবেন পর্বত সোরেন, এরপর লীলামণি টুরু। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরাজি বিষয় পাঠদান করবেন কলাগাছিয়া কৈলাস কামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার, সাথে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী লবা মুর্মু ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে সাঁওতালি সংস্কৃতির পরিচয় এবং ঐতিহ্য, এ বিষয় নিয়ে আলোচনা। আলাপচারিতায় মদন মোহন বাস্কে, সুখচাঁদ সোরেন এবং সুতালাল সোরেন। শুনবেন দ্বিতীয় পর্ব। 6:38 কৃষি কথার আসর, প্রথমে মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, এরপর লবণাক্ত অঞ্চলে খরিফ মরশুমে চাষ, এ বিষয়ে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, উপস্থাপনায় অরুণাংশু ভট্টাচার্য, শিরোনাম সমবেতনের অধিকার। 8:00 নাটক মহেশ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী শ্রী কল্যাণ চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত রীমা দাশগুপ্তর কণ্ঠে, 9:45 নজরুলগীতি সুমনাদের কণ্ঠে। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য, 10:45 পুরাতনী শিল্পী তিমির ঘোষ। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। জানিয়ে দিলাম গীতাঞ্জলির বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়, এরপর সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন, 6:35 রামচরিত মানস শুনবেন পর্ব 237, 6:45 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার, 8:30 নজরুলগীতি সুমনাদের কণ্ঠে, 8:45

মিনিটে পুরাতনি শিল্পী তিমির ঘোষ, নটায় লোকগীতি শিল্পী উর্মি গায়েন, 9:10 রাজধারা হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান, উপস্থাপনায় পপি নাগ, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 শুনুন সুরভি পপি নাগের উপস্থাপনায়, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন, 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় রোশন মুরারকা, 6:30 গুল গুলশন উপস্থাপনায় রোশন মুরারকা, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি থেকে রিলে করে শোনানো হবে, 7:30 দর্পণ উপস্থাপনায় রোশন মুরারকা, 8:00 2026 এশিয়ান গেমসের প্রাক পর্ব, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 18 সেপ্টেম্বর শুক্রবারের বিভিন্ন অনুষ্ঠানগুলির প্রসঙ্গে।

অনুষ্ঠান শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন রাত সময় রাত 12:12 হয়ে 7 সেকেন্ড। জয় হিন্দ।